0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মিয়ার নাহারু রাজ্যে জিয়ারে কুরমগে হারু ফাহা কুরার মি রাজ্যে জিয়ারে কুরমগে আহারে মুলিং আলা মুড়ি আহারে দেমিকেন দাগত ফাহা কুরা দেবনা আহারু দিবে রাজ্যে কি ফাতুরু এরকমগে দুনিয়ে কে এমে মকবুল মানসিলকে লাগব বিধি বিধিকেন এথং আহারে কোদামুং আন্না কওমে রাজ্যে মে এয়ারপোর্ট আর টার্মিনাল হুলুবি ফাতুরু বেরিং ইতুর গিনোমং ওই গঞ্জে হুন থাকং হাল্লে লিবি গেন দিউমায়কু সরকারগে আমাজক বি ফাতুরু বেরিং গে আদরু আদদু ইতুর কুরুং মে হিসাব মে গডি গদ নম গে খুলাসা খবর নিমুনি হে মে হাই হুন তেরিনা বাজবের উফার বাগুত কোলকং গদে আসসালামু আলাইকুম।
1: নোদি হে কেমেগাহার্টজ দিবেহি এফএম

এই কুড কুড ভক্তি আরামেকে দেং এউরেন তিবেনিমে থানাকি নারখে আদি এথাম্মাতিগে এবাহি এউরেন আরাম কুরং এতিবে থানেগে হরি নুবায় খামায়।

আংহেনুন নাং একবালুঙ্গে রং ত্যবামি হুং হিতুন রুহমুন দে দিনুমেগ্গে গতুগা দেশে এগে তেরেং ইচ্ছে একম্বালুং হিতুন রুহমুন ত্যবামি হুন নাং আমরা দীফি নম হালালু রঙ্গলু ইচ্ছে গতুগা ত্যবামি হুং এগে বেনুং কুরাশে।

0: আদি হামাবুদ্দি নুয়া মিহুন্না এবাহি বিয়া নুদা খারাদুক ইসরাফ কং উড়ে মিহুঙ্গে আতা তিয়াবা মিহুঙ্গে আতুগা বা এউরেঙ্গে মুদা থন্নু দেশে এ মুদালাকি দিরুণুং হিফাহাট্টা দেনুই বারে খামগা আল্লাহ তিয়াবা মিহুন্না লব্বা ফাওয়া ইচ্ছেকে আদি তিয়াবা মিহুং এইং এউরেন খান দেশে আদি এউরেন্নং আন্নাউনু দেশে আদি তিয়াবা মিহুং এউরেন্নং হেউ বাস বুনাশে
1: দিবে এফএম নদী হেকে মেগাহার্টজ।

আগে মিহুন দু কুড়া থাকে তিগে তেরেং ফিরে হেনুন না বাইবে আসমাইম বাফাইন নাই থিমা আগে মিহুন দু কুড়া থাকে তিগে তেরেং আং হেনুন না বেশ বাইবে এ দু কুড়া থাকে তিগে তেরেং মাদু এচ্চাকুন নাই গিনা এচ্চাকুন বেশ খান্ডে এড়ে গেমবা বাইগে কতগে।

0: মুন্না কবা কিহি নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তিহে বরকো হেন্না হিং কামেন নে আফন তিকং কোলান না
1: তিকু দুং হাউদা হাই রাঙ্গাল এ তিহেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবারা উপাবে
3: বিহিগে আলামেতা
4: হুং আউং
3: রোগা জেহুং
4: কেসুং
3: লোরেভুং
4: হামুগা আরা বিহিতা কেনগুং
3: আমুক বিহিতা ফুরিতাম নাগানি মুনা কারুগা এফও মেমতি বুরাকাশি আতুগা আদি এফও ফাগা
4: হিম বিহিগে আলামাতে ফেনি জনামা লাসনু কুরবা সহি ফরওয়া হোদবা
5: নুয়াদি একে মেগাহার্টজ দিবেই এফএম আবাদুস এম মেগা আতুগা

0: মুন্না কবা কি হি না কে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিং কমেন নে আফন তি কাং কোলান না
1: তি কো দং হাউ দা হাই রাঙ্গা লায়ে তি হেং মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না ওয়ারা উপাবে
3: এমে ফাহারকু ইবুন নামেস রাগিং হিতা কুলেলফান একমুকু এগে তেরিং হাঁদাং হরি কিতার রাগু বাইক এচ্চে নুম খোপি এভিস নুম দিবেহি ফাসকান্ডুং উফাম্বি দিবেহিংগে ফাখুর ভেরি আমিল্লা আডুতা আমিল্লা রাগুতা রে দুয়া দিয়ানাম বমুন মি লাভতাওগে নান্তং এগে নি খিয়াবার কব্বা মি লাভতং হিমেনে অ্যালবাম এঙ্গেত
4: আডুহাশে এমনে মি রসকমেগে বা হক আডুহাণ কঙ্গেগে
3: দিবহিঙ্গে মি আগহরি রাগুতকা লাভকিয়া লাভকুন তেরিনকি কোবাকং এগে বা
5: গিবেনুং বন্তি কেনুং অস্তরুগা জেমুওয়া তাদিহুমগু
3: মাজিগা আডুইফাওয়া রাগুতকা মিহারু নুকুন্নমুন দা লাভতোগে মালুমাত এঙ্কিয়েবারে বালালা টেস্ট কোল্লামা
6: চালু রাগু
3: আদিত্য দুহুগে রেগণ্ডু আক্কটি ফানে রায়ং ব্যাভরি হুম্মা মেসেজ কুরাণি পিএসএমএ আয়ং
7: দিবেহি এফএমগে নেস্তেনি
8: ভাইরাল ওয়াইফ
9: গোয়কতো মকবুল লিফওয়া লাভতকা একি চার্টতোগে এমএ টপ লাভতকা আদি মিনোনাস একি প্ল্যাটফর্ম তোগে এমএ ভাইরাল লাভতা
8: ভাইরাল ভাইব
10: নোদি হে কেমেগাহার্টস দিবেহি এফএম

0: ফরহাদকে আর দিবেহি এফ এম
1: দিবেহি এফ এম
0: দিবেহি নায়ক।
2: রীত আপাত বেশ রীত

কুকুড়া মুদালেগে দেবা কুড় এব্যা থেবা আমি হন্নাসে এই একাম্বালুন্নাত দারি এখন ওয়া নামে ফাহে একাম্বালুন্নাত দারি এক ওয়া নামা একাম্বালুন দু কুড়া মুদালেগে হাতার বা কুড় এব্যা থেবা আমি হন্নাসে এই একাম্বালুন কুড়া ওয়াসাইয়াতে ওয়া নামা এ ওয়াসাইয়াতে তামফিজ কুরমা ফাহ নুয়াতা দারান্য ওয়া নামা এ দারান্য আদা কুরমা ফাহ গে আদি থেবা আমি হন্নাত দারি এখন ওয়া নামা তেবামি হুন দু কুড়া মুদালেগে হাতর বা কুড় এব্যা একাম্বালুন্নাসে ফাহে তেবামি হুন্নাত দারি এক ওয়া নামা তেবামি হুন দু কুড়া মুদালেগে আব্বা কুড় এব্যা একাম্বালুন্নাসে এই তেবামি হুন কুড়া ওয়াসাইয়াতে ওয়া নামা এ ওয়াসাইয়াতে তামফিজ কুরমা ফাহু নুয়াতা দারান্য ওয়া নামা এ দারান্য আদা কুরমা ফাহু গে খালালাতকে গথুং এবাহি আসলে ফারুয়ান নেতি ফিরে হেনক নুয়ত আংহেন কিবেম ওয়ারত কুরবে নম আদি এ নায়ং আহক নুয়ত উখতক হুরে নম ফাহে এইং কুম মিহক হাবা কুড়ে ইব্বে ফাহে আহুন নায় উখতুং এব্রে গিন নম এউরেম ওয়ানি তিম্বা কুড়ে ইব্বা গা হাম হাময় বায়ের বেগিনে এই ওয়ারত বেরিন গিল্লু নুদে গুতগা কুরা ওয়াসাইয়তে ওয়া নম এ ওয়াসাইয়তে তামফিজ কুরমা ফাহু নুয়ত দরঞ্জ ওয়া নম এ দরঞ্জ আদা কুরম ফাহু গে আল্লাহুগে হাদরতুং অঙ্গবা ফাওয়া ইংগেউ মেগে গুত গে আল্লাহ মোড় দিনোড়গেম হালিম ওন্ত রসকলা গে